0: गुलास तुम कुफा भी
1: निसराई बंदे इंजे तिन्या तमसन रुचा का सुबह बाबोका तन तिन्वे सतीना तनीनु इन्नमु दामनु मतुगनो रुचा का सुबह बाबोका तियम ने बातफिना रान दे जावा रातिनिशा बातफिना रान रातिनिशा दे यू तुयरानी उजान यानिशा नमुला फुलकु Lewe fienana anetsa fienana anetsa lewe famat tam tan de iu zania nantani niu raimande niwa we ine muzani ne dan tuti we zatia a mal su zavata niyana ku sinas ku tati ambatu nanda zatia rat sinis no batu nanda rat sinis de zo de uzi zile raimande niwe yeno uzi ma patia ya ni fitirina kondro fitirina kondro izy rehefa mandeha samaka ny anjara masoandrony dia rehefa nodovetiny raha natsakaina dia miondrika ny voniny dia mijery ny tany poirina sy mitsinjo ny solofo mbola niakatra zay ozy izy nyfahitako anao ty dia teo a no nitsinjo tato an-tsaiko le hoe manao valibabena manao valibabena dia io zany ny heveriko hoe herim-panahy manosika atrany atrany fa tamin'izay fotoan'izay tsapako hoe valibabena kay le izy fa satria mbola za mbola tamin'ny valimbe fotoana de nomendiny fiarahamonina aingam-panahy de mamerina de nandrato fianarana teny amin'ny oniversité de mamerina misedra n'le izy tany amin'ny setriny fanaovana fitondrana ny teniny olona fitondrana ny teniny olona zany zay zany no zay ny heverako ny tenako a fa tsy olombavan'olona ny fiheverako ny tenako fa mpitondra teny
0: saotra tomboko lahy saotra tomboko vavy.